0: by Ustad Abdul Karim Khan and Ustad Abdul Wahid Khan. The doyens of Kirana Gharana has meandered through the ages and is still survived by a few vocalists such as Pandit Arnob Chattopadhyay. Born and groomed in a musical ambience in the suburban town of Boshirhat near Kolkata, Pandit Arnob Chattopadhyay was initiated into the world of music at a tender age of 5 years by his father, Sangeetacharya Sri Arun Kumar Chattopadhyay. Later, he was trained in classical music by such stalwarts as Pandit A. Kanan, Vidushi Malabika Kanan, and Ustad Mashkur Ali Khan. Pandit Arnob Chattopadhyay flowered into a young performer very early in his life. At the age of 7 only, he shared the stage with Ustad Amzad Ali Khan at the Suresh Sangeet Sammelan, Kolkata, in the year 1979. A top-grade artist of Akashvani and Doordarshan and an empaneled Hindustani classical music artist at ICCR, Ministry of Culture, Government of India, Pandit Arnob Chattopadhyay is one of the most acclaimed vocalists of the present generation. While maintaining the pure tradition of Kirana Gharana, Pandit Arnob Chattopadhyay is known for mixing the other forms of Gayaki both in Khayal and Tumri presentations, which makes his renditions quite colourful.
1: ইমন সরকার, হারমোনিয়াম পর কমলাক্ষ মুখোপাধ্যায় আর তানপুরা পর কোয়েল সাহা।
0: টুনাইট পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় ইজ অ্যাকম্পানিড অন দ্য তবলা বাই ইমন সরকার, অন দ্য হারমোনিয়াম বাই কমলাক্ষ মুখোপাধ্যায় অ্যান্ড অন দ্য তানপুরা বাই কোয়েল সাহা।
1: খয়াল গায়ন কে ইস কার্যক্রম কি শুরুয়াত পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় রাগ ইয়মন কে সাথ করেঙ্গে। यह बंदिश पूर्वार्ध में विलंबित एक ताल तत्पश्चात द्रुत तीन ताल में आबद्ध है।
0: पंडित अर्णब चट्टोपाध्याय बिगिन्स हिज ख्याल रिसाइटल विद राग यमन। द कंपोजिशन इज सेट टू विलंबित एक ताल फॉलोड बाय द्रुत तीन ताल।